0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী কটক অনুচিন্তা উপস্থাপনা করিছেন্তি তরুণকান্তি রাউত।

প্রণাম শ্রোতা বন্ধু, আজি রুক্মিণী বিবাহর দিন, পুনে একাদশী। রুক্মিণী মধ্য একাদশী তিথিতে জন্মগ্রহণ করেছিল। তাঁর পিতা ছিলে বিদর্ভ রাজ ভীষ্মক। ভীষ্মকর চারিপুত্র ছিলে এবং একমাত্র কন্যা রুক্মিণী। চারিপুত্র মধ্যে জ্যেষ্ঠ পুত্র রুক্মিণী শ্রীকৃষ্ণ প্রতি মনরে নকারাৎমক ভাব পোষণ করুলে। সে কৃষ্ণ শত্রু রূপে দেখুলে, কিন্তু রুক্মিণী বাল্যকাল কৃষ্ণ স্নেহপূর্ণ দৃষ্টি দেখুলে। কৃষ্ণ যেমি তাঁর ইহকাল পরকালর দেবতা, কৃষ্ণ বিনা যেমি তাঁর অন্যগতি না। সূর্যদেবতা আশীর্বাদ পাই রুক্মিণী কৈশোরের কৃষ্ণ পতিরূপে পাই ব্রত উপবাস রাখুলে। রুক্মিণী সৌন্দর্য ও গুণরে মুগ্ধ হয়ে কৃষ্ণ মধ্যে তাঁর মনে মনে পত্নীর মর্যাদা দিয়ে, কিন্তু এ বিবাহের প্রতিবন্ধক লে রুক্মিণী বড় ভাই রুক্মি। সে চাহুলে ভৌণীর বিবাহ চেদি রাজা দমঘোষ পুত্র শিশুপাল সহ হো, কিন্তু রুক্মিণী শিশুপাল পছন্দ করু নথিলে। যে মানে শ্রীকৃষ্ণকর বিরোধী লে সেমানক পাই রুক্মিণীকর চিন্তা ও চেতনা ভিতরে স্থান নথিলা। কারণ রুক্মিণী দৃষ্টি শ্রীকৃষ্ণ লে অলৌকিক, সমগ্র বিশ্বরে তাঁক সম রূপগুণ পরিপূর্ণ পুরুষ আউ কি অছি, ইহা থিলা তাঁকর সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তরে সে অটল থিলে। এণু সে জনে ব্রাহ্মণক সহ শ্রীকৃষ্ণক পাখক সন্দেশ পঠাইলে, মনর অকুয়া কথা খোলিদেলে। শ্রীকৃষ্ণক বিনা তাঁক জীবন নিরর্থক, এণু কৃষ্ণক আমন্ত্রণ কলে বিবাহ পূর্বদিন গিরিজা মন্দিরক যা রাস্তায় কৃষ্ণ তাঁক নিয়ে যাতু এবং বিবাহ করতু। সেয়া হল শিশুপাঁকর বরযাত্রী জরাসন্ধ লে, পৌণ্ড্রিক লে, শাল্য রাজা, বক্রনেত্র, এ সমস্তে কৃষ্ণক বিরোধী। শ্রীকৃষ্ণ ও বলরাম মধ্য বিবাহোৎসবে যোগ দেওয়া আসতে। সন্ধ্যা সময় গিরিজা মন্দিরক বিবাহ বস্ত্র পরিধান করে রুক্মিণী বাহারে, মাঙ্ক পাখে তাঁকর মনপ্রাণ সমর্পিত। সে কাহিকি হারিযে, যে সমগ্র বিশ্বক নিজ ভাউচ্ছায়া তলে আশ্রয় দিয়েছেন সে সবু বুঝবে, মনর দরদ বি আখির লুহ কবি। কিন্তু বিদর্ভ রাজ্যর রাজধানী কুণ্ডিনপুর আখি পিছুড়াকে হুলস্থুল হয়ে গলা। চারিআড়ে যেমিতি এক আশা এবং আশঙ্কা পশিগলা, লোক মানে ভয়ভীত হয়ে গেলে। মন্দির যা রাস্তায় রুক্মিণী গ্রহণ করে নেলে কৃষ্ণ। শিশুপাল নিরাশ হলে, লোকে টুপটাপ হলে, শ্রীকৃষ্ণ রুক্মিণী হরণ করে নিয়েছেন। কেহি কেহি কহিলে লক্ষ্মী অবতার নিয়ে জন্মগ্রহণ করে রুক্মিণী নারায়ণ অর্ধাঙ্গিনী হলে এর ফুসফাস কণ। কিন্তু রুক্মিণী শ্রীকৃষ্ণকর অষ্টপাট বংশী মধ্যে সবুঠু আদরণীয় লে। যেতবে সত্যভামাঙ্ক মনরে গর্ব হল তাঁর সৌন্দর্যক নেই, নারদ তাঁকু কহিলে আপন মোতে কৃষ্ণক অর্পণ করন্তু, পুনি তাঁক ওজনর স্বর্ণাঙ্কার মোতে দেই তাঁকু মোঠু নেই যাঁতু। সত্যভামা কহিলে ইহা এক ছাড় কথা, শ্রীকৃষ্ণক নারদ হস্তরে অর্পণ কলে। নারদ কহিলে এবে স্বর্ণা

0: আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনি পারিবে অপরাহ্ন 2:32।
1: আকাশবাণী কটক আমার স্বাস্থ্যের শুনন্ত আলোচনা যকৃতর যত্ন আলোচনা করেছেন ডাক্তার নিরঞ্জন রাউত।
2: যকৃত আম উপর পেটর ডাহাণ পাখে রয়েছে। আম শরীর ভিতরে প্রতি মুহূর্তে ঘটুথিবা জৈবিক প্রক্রিয়া মধ্যরু যকৃত প্রায় 500 অধিক কামরে ভাগ নেইথায়। আমি দৈনিক শ্বেতসার, পুষ্টিসার, স্নেহসার, লবণ তথা ভিটামিন খাদ্য গ্রহণ করে থাকি। সেগুলিকে হজম করে রক্তরে মিশাইবা এবং অণুস্তরের শরীরের আবশ্যকতা পূরণ করা যকৃতর এক মুখ্য কার্য। এদ্বারা যকৃত শরীর গঠনরে সাহায্য করে, পরিশ্রম করা দ্বারা শরীরের হেউথিবা ক্ষয়ক্ষতি ভরণা করে এবং ভবিষ্যৎ পাই কিছু খাদ্যাণু গচ্ছিত করে রখে। আম দেহ ভিতরে দৈনিক কিছু জীবকোষ কাম করে মৃত বা অচল হয়ে যাতে, যকৃত সেগুলি নষ্ট করে দিয়ে। সেইপরি দেহ বাহারু প্রবেশ করুথিবা জীবাণু মানক মধ্যে নষ্ট করে দিয়ে। মদ তথা অন্যান্য মাদক দ্রব্যর কুপ্রভাব নষ্ট করিবারে সাহায্য করে। সেইপরি আমি ব্যবহার করুথিবা ঔষধর কুপ্রভাব মধ্যে নিষ্ক্রিয় করে দিয়ে। আমার খাদ্য হজম পাই যকৃত পিতরস তৈরি করে। এই পিতরস যকৃতর বাহারি পিত্তনলী দেই খাদ্যনলীরে থিবা খাদ্যরে মিশে এবং খাদ্যকু হজম করে। এথর সংক্ষেপে আলোচনা করিবা কেউ কেউ রোগ যকৃতকু আক্রমণ করিথায়। বিভিন্ন ভূতাণু যকৃতকু সংক্রমণ করে হেপাটাইটিস বা কামল রোগ সৃষ্টি করতে। এই রোগর লক্ষণগুলিক হেলা আখি ও চর্ম হলদিয়া পড়া, গাঢ় হলদিয়া পরিস্রা হওয়া, জ্বর হওয়া, ভোক মরিযা এবং উপর পেটর ডাহাণ পাখে দরজ হওয়া। এই হেপাটাইটিস ভূতাণুগুলিক বিভিন্ন প্রকারর, যথা এ, বি, সি, ডি, ই ইত্যাদি। এমানক মধ্যরু এ এবং ই ভূতাণু দূষিত পানি তথা খাদ্য মাধ্যমে দেহকু প্রবেশ করে হলদিয়া কামল রোগ সৃষ্টি করে। তেণু আমি বিশুদ্ধ পানি ও খাদ্য ব্যবহার করে হেপাটাইটিস এ এবং ই ভূতাণু সংক্রমণরু নিজকে রক্ষা করে পারিবা। হেলে হেপাটাইটিস বি ভূতাণু অধিক মারাত্মক, সংক্রমিত ছুঞ্চি, রক্ত সঞ্চারণ তথা দেহরে হেউথিবা ক্ষত মাধ্যমে এহা দেহ ভিতরকু প্রবেশ করে প্রথমে কামল রোগ এবং পরে পরে সিরোসিস তথা কর্কট রোগ সৃষ্টি করে। এই হেপাটাইটিস বি ভূতাণু পাই গোটে সফল টিকা মিলুছে। সমস্তে এই টিকা নেই বি ভূতাণু সংক্রমণ রু নিজকে রক্ষা করে পারিবা। এবে যকৃতর সিরোসিস রোগ বিষয়ে আলোচনা করিবা। এই রোগরে বিভিন্ন কারণরু যকৃতর জীবকোষ গুলিক নষ্ট হয়ে যাতে এবং সেই স্থানের অধিক তন্তু জমি যাই ফাইব্রোসিস ভলি চিহ্ন সৃষ্টি করে, ফলে যকৃতর আকার সংকুচিত হয়ে অকামি হয়ে পড়ে। সিরোসিস যোগ পেট ভিতরে পানি জমি যায়, এহাকু জল উদরি রোগ কুহন্তি। আম দেশে সাধারণত মদ্যপান যোগ সিরোসিস রোগ হয়ে থাকে, তেণু মদ্যপান বর্জন করে আমি এই রোগর রক্ষা পাইপারিবা। হেলে আজিকালি লোকঙ্ক জীবনশৈলী বদলি যাইছি, বেশি লোক চটপটি খাদ্য খাইবাকু ভালো পাউছন্তি, ব্যায়াম বা পরিশ্রম করিবাকু পছন্দ করুনাহান্তি, ফলে যকৃতরে অধিক চর্বি জাতীয় খাদ্য জমা হয়ে ক্রমে যকৃত চর্বিময় হয়ে যাচ্ছে। পরবর্তী সময়ের এই চর্বিময় যকৃতরে সিরোসিস রোগ জন্ম নেউছি। এথিরু মুক্তি পাইবাকু হেলে জীবনশৈলী পরিবর্তন সহিত সুষম খাদ্য খাই ব্যায়াম বা যোগ আদরি আমাকু নিজকু সুস্থ রাখিবাকু পড়িব। আগরু আলোচনা করিছে হেপাটাইটিস বি ভূতাণু সংক্রমণ যোগ প্রথমে হলদিয়া কামল রোগ হুয়ে, এই সংক্রমণ দীর্ঘদিন রহিলে সিরোসিস রোগ হয়ে পরে যকৃত কর্কট রোগ হয়ে থাকে। বিষাক্ত খাদ্য, হানিকারক ঔষধ বা অন্য কেউ কারণরু যদি যকৃত জীবকোষ নষ্ট হয়ে যাতে, তেবে কর্কট রোগ সৃষ্টি হবার আশঙ্কা থাকে। অতএব আমি সতর্ক তথা সজাগ হয়ে হেপাটাইটিস বি টিকা নেওয়া, মদ্যপান বর্জন করা, বিষাক্ত খাদ্য তথা ঔষধ ঠার দূরে রহিবা, জীবনশৈলী পরিবর্তন করে সুষম খাদ্য খাইলে বিভিন্ন প্রকার যকৃত রোগরু নিজকে রক্ষা করে পারিবা।
1: আমার স্বাস্থ্যে শুনুলে আলোচনা যকৃতর যত্ন আলোচনা করে ডাক্তার নিরঞ্জন রাউত। আকাশবাণী কটক সময় বর্তমান সকাল 7:15 হওয়া যাচ্ছি। আমার পরবর্তী কার্যক্রম ওড়িয়ারে সংবাদ।

আরম্ভ করুছু সজফুল কণ্ঠদান করছেন মোহাম্মদ আবিদ এবং নম্রতা মহান্তি গীত রচনা মনোজ মহান্তি স্বর সংযোজনা এবং সঙ্গীত পরিচালনা করছেন বিশ্বনাথ মিশ্র প্রথম গীতটি গাইছেন মোহাম্মদ আবিদ মনোজ মহান্তি রচনা ভাল পাওলে বিজন বেড়ার বালিঘর তোলা আজি ভাল লাগে বালির সেজরে তমসা থে বসবা।

মিছানো হে মোহে সতটি এমতে যতনে সাইতি রখ দূর আউ মু লাগিবি জমা লাগিবি নিহাতি পাখ মনোজ মহান্তিঙ্কর অন্য এক রচনা গাইছন্তি নম্রতা মহান্তি।

তেবে শ্রোতা বন্ধু, আজির সুপ্রভাত পুরি কার্যক্রমক এইটি শেষ করুছু। আপনার বিদায় নেউছু। আসন্তকালি সকাল ঠিক 7:55 পুনি ভেট হব এক নূতন অধ্যায় সহ। রহুছু, নমস্কার।

শ্রোতা বন্ধু, আপনার এতবেল যে শুণুলে বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম, আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 FM রে। আকাশবাণী পুরী বর্তমান প্রচার করুছু সূচনা এবং ওড়িয়া ও হিন্দি কথাচিত্রর গীতকু নেই কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি। শ্রোতাবন্ধু, আজি হেউছি শ্রীমন্দিরে অনুষ্ঠিত হব রুক্মিণী হরণ নীতি, মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর দেবী রুক্মিণীঙ্ক সহ বিবাহ নীতি সম্পন্ন হব। জ্যেষ্ঠ মাস শুক্লপক্ষ একাদশী তিথিরে শ্রীমন্দিরে রুক্মিণী হরণ এবং বিবাহ উৎসব নীতি পালন করা যিবার পরম্পরা রহিয়াসিছে। এই দিন সকাল ধূপ পূজা সরিবা পরে দক্ষিণী ঘরু শ্রী মদনমোহন বেশ করা যাই থাকে, পরে পর্যায়ক্রমে অন্য সমস্ত নীতিকান্তি করা যাই সন্ধ্যারে মহাপ্রভুঙ্ক সহ দেবী রুক্মিণীঙ্কর বিবাহ নীতি সম্পন্ন হয়ে থাকে। শ্রোতাবন্ধু, এবে শুণন্তু এই গীতটিকু বন্ধু মহান্তি ওড়িয়া কথাচিত্রর বাণী জয়রামক কণ্ঠরে।

শ্রোতা বন্ধু, প্রচার কল নারী মানুষ স্বতন্ত্র কার্যক্রম মুক্তা। কার্যক্রমটি উপস্থাপন করে রাজশ্রী সাহু, প্রযোজনা করে দিলীপ কুমার নায়ক। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্র 103.4 FM রে। ব্যতীত আপনার কেন্দ্র প্রসারিত হেউথিবা সমস্ত কার্যক্রমক নিজ মোবাইল ফোন রে নিউজ অন AIR আপ কু ডাউনলোড করে শুনিপারিবে।

ভেনজুয়েলা ভূকম্পরে মৃত্যু সংখ্যা 164 বৃদ্ধি পাইছে। 971 জন আহত হয়েছে জনাপড়ি। লগাতার ভাবে অনুভূত হয়ে ভূকম্পর তীব্রতা 7.2 এবং 7.5 হয়েছিল। গত শতাব্দীর অধিক সময় মধ্যে হয়েছে ভূকম্পগুড়ি ভিতরে এর সবুঠার শক্তিশালী বলে আকলন করা যাই। পরিস্থিতি দৃষ্টি রাখি রাষ্ট্রপতি ডেলসি রোড্রিগেজ সেটার জরুরীকালীন পরিস্থিতি ঘোষণা করেছেন। প্রভাবিত অঞ্চলগুড়ি সরকারি এবং ঘরোই ক্ষেত্র সহযোগে স্বাস্থ্যসেবা প্রক্রিয়া অধিক ত্বরান্বিত করা যাই। উদ্ধার এবং রিলিফ কার্য জারি রয়েছে রাষ্ট্রপতি সূচনা দিয়েছেন। ভূকম্প যোগু বিভিন্ন স্থানের বড় বড় নির্মাণ তথা ভিত্তিভূমি ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে মৃতাহত সংখ্যা বৃদ্ধি পাইবার আশঙ্কা রয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাপ্রাই গভীর দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টরে শ্রী মোদি মৃতকঙ্ নিকট সম্পর্কীয় সমবেদনা জ্ঞাপন করা সহ আহতঙ্কর আশু আরোগ্য কামনা করেছেন। ভারত পক্ষর সমস্ত প্রকার আবশ্যক সহায়তা শ্রী মোদি প্রতিশ্রুতি দিয়েছেন। এই ঘটনায় বিশ্বর বিভিন্ন রাষ্ট্রর নেতৃবৃন্দ গভীর দুঃখ প্রকাশ করা সহ সমবেদনা জ্ঞাপন করেছেন। আবশ্যক সহায়তা প্রদান করা নিয়ে বিভিন্ন রাষ্ট্র পক্ষ পদক্ষেপ গ্রহণ করা যাই। রাষ্ট্রপতি রোড্রিগেজ প্রধানমন্ত্রী শ্রী মোদীঙ্কু সহায়তাপূর্ণ বার্তা প্রশংসা করেছেন। এই আহ্বানপূর্ণ সময় ভিতরে ভারত এবং ভেনজুয়েলা মধ্যে লোকসম্পর্ক সহযোগর ভাবনা উপরে পরিবেষ্টিত বলে রাষ্ট্রপতি রোড্রিগেজ কহিছেন। রাজ্যসভার 10 জন নবনির্বাচিত সদস্য আজ শপথ গ্রহণ করেছেন। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভা অধ্যক্ষ সিপি রাধাকৃষ্ণন সেমানকু শপথ পাঠ করাইছেন। শপথ গ্রহণ করিথিবা সদস্যক মধ্যে অরুণাচল প্রদেশর বিজেপির তাই তাগক, ওড়িশার দেবাশিষ সামন্তরায় এবং গুজরাটর রাজেশ পরমানন্দ শুক্ল অছন্তি। অন্যমানক মধ্যে তেলুগু দেশম পার্টির 3 জন, জনসেনা পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসর জনে লেখায় সদস্য ও জনে স্বাধীন সদস্য অছন্তি। ভারত অধ্যক্ষতায় হরিয়ানার গুরুগ্রামে 11 ব্রিক্স শক্তি মন্ত্রীস্তরীয় বৈঠক আজঠার আরম্ভ হয়েছে। শক্তি মন্ত্রণালয় কিন্তু এই বৈঠকে বৈষয়িক স্তরের প্রমুখ শক্তি ক্ষেত্রগুলি সৃষ্ট আহ্বানর মোকাবিলা আলোচনা হওয়া